নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন ছোট্ট সোনা বন্ধুদের অনুষ্ঠান ছড়ায় ছড়ায় হিপ হিপ হুররে, পরিচালনা পরিকল্পনা এবং প্রয়োগ প্রতীতি বন্দ্যোপাধ্যায় এবং মলয় পোদ্দার।

0: দিন শুরু হয় ভ্যানগাড়িতে 6:10। ঘুম চোখে কি কোনো মেয়ের স্কুলে মন বসে? সোমমঙ্গল আকার স্কুল, বুধ বিশ্বুত নাচের, রোববারেই যা একটুখানি খেলার সময় বাঁচে, দুপুরবেলা গুচ্ছ খানেক বাড়ির অঙ্ক বোঝা, ধ্যাত্তেরি চাই তাও যদি বা একটা হতো সোজা, একটু যদি ইচ্ছে হলো নাগরদোলা চড়ার, মা বলবে তাতেও নাকি ক্ষতি হচ্ছে পড়ার। আমার মতো কত মেয়েই ভুলছে পুতুল খেলা, এমনি ভাবেই হারাচ্ছে রোজ সবার ছেলেবেলা।
1: মাগো আজ মন বসে না, খাতা বই থাকুক তোলা, মিছে ভুল শেখা মা, শেখা আর কেবল ভোলা।
0: ভোরে এই সোনার আলো, মাগো আজ মন ভুলালো, আকাশ ওই হাতছানি দেয়, ডেকে যায় হাওয়ার দোলা।
1: যে দেখ গলির পারে ও বাড়ির শিউলি গাছে, শিশিরের পাতায় পাতায় আলোকের ঝিলিক নাচে।
0: বুঝি আজ সকাল বেলা মেঘেদের ছেলের মেলা, ভেসে যায় পালতুলে ওই আকাশের নীলের কাছে।
1: মাগো আর মন টেকে না বসে এই বন্ধ ঘরে, ধোঁয়া আর ধুলোয় ভরা শহরের ইট পাথরে।
0: গায়ের সেই মুক্ত হাওয়া, খোলা মাঠ সবুজ ছাওয়া, ভেবে এই আধার কোণে মন আমার কেমন করে।
2: মন লাগে না পড়াশোনায়, ভাল লাগে না খেলা, মা বলে তোর সবকিছুতেই ভীষণ অবহেলা,
3: ঠাম্মা বলে পড়বে কি রে, ওইটুকু তো মেয়ে, যা ইচ্ছে তাই বলিস ওকে, ছেলে মানুষ পেয়ে।
4: সন্ধেবেলায় সবাই যখন টিভির সামনে বসা, তখন কারো ভাল লাগে কি পড়া অঙ্ক কষা।
5: ও ঠাম্মা, তুমি বলো কি বা আমি করি,

0: আকাশটি হারিয়ে গেছে হাই রাইজের ফাঁকে, কেমন করে মনের ব্যথা জানাই বাবা মাকে।
1: ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম, সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবুকি তোর মাথায় কিছু ঢোকে। এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম ছ মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। ছ মাস শুনে আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘাম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্ব সত্ত্ব লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখে ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয়তো এক্ষুনি, পাচ্ছিস না, দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বলতো রে তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি।
0: সকালবেলায় ঘুম ভেঙেছে, মা বলল শোনো বাসি মুখেই 100 থেকে 1 অব্দি গোনো, নটা নাগাদ খেলতে যাবো। বাবা ডাকলো, বুবাই আবুধাবির রাজধানী কি মাস্কাট না দুবাই?
2: স্কুলে গেছি, ইংরেজি স্যার হেঁকে বললেন ইউ, ক্যালিডোস্কোপ লিখতে গেলে কে লাগে না কিউ।
3: খেলতে গেছি, ছুটুন আমার প্রথম বলেই আউট, আম্পায়ারটা বলল ওটা বেনিফিট অফ ডাউট।
4: রাত্রিবেলা সে কি লড়াই গদ্যে এবং পদ্যে, এমন কপাল লোডশেডিং হয় না মাঝে মধ্যে?
5: এত জনের সঙ্গে আমি একলা লড়তে পারি? ও দাদু ভাই বিচার করো, নইলে কিন্তু আরি।
6: আমাকে কেউ বলেন যখন গল্প শুনবে নাকি, তাকেই বলি সময় তো নেই, অনেক কাজ যে বাকি। হাসতে হাসতে বলেন তিনি, এমন কি কাজ করো, এইটুকু এক পুচকে মেয়ে এই পুতুলটা ধরো। তখন বলি আমার এখন পুতুল দেখলে হাতে সবাই ভীষণ বকা দেবেন, পারবেই না থামাতে। দিদার কোলে বসতে বারণ, গল্প শোনাও মানা, কোন পুতুলের কি নাম ছিল বলতেই পারবো না। বছর দুয়েক মেলায় যাইনি, যাইনি মামার বাড়ি, খেলাঘরের সঙ্গে আমার 3 বছরের আড়ি। বন্ধু ছিল মিটিন তাতাই কাকুন দোয়েল হেনা, সবাই এখন ভুলেই গেছে, চিনতেও পারবে না। দাদার সঙ্গে মিষ্টি আড়ি, ছুটির দুপুরগুলো একটাও নেই, ফোটে না আর ভাবের বকুল ফুলো। আমার শুধুই পড়ার কথা সকাল বিকেল যত, হেলা ফেলার সময় এখন নেই যে আমার অত। বাবার কোলে বসতে গেলেই বলেন আদর পরে, যোগের অঙ্কে তোমার মতো কেউ কি বিয়োগ করে? মায়ের সঙ্গে লুকোচুরির সময় বলেন না না, যেসব বানান ভুল করেছো সবই তোমার জানা, সেসব এখন 15 বার লেখার বেলায় ফাঁকি, বিজ্ঞান তো ধরাই হয়নি, সমস্তটাই বাকি। দাদাও বলে মাথায় তোমার মারবো একটা চাটি, শিখলে না তো কোনো কালেই কোনটা দোঁয়াশ কোনটা এঁটেল মাটি। দু চোখ টিপে ধরলে দাদুর বলেন মনে আছে ডোডো পাখির দেশটা কোথায় কোন নদীটার কাছে? 4 বিষয়ে আন্টি আছেন, তারাও পড়া নেশে, পড়তে পড়তে দু চোখ জুড়ে ঘুম এসে যায় শেষে। ঘুমোই যখন সবাই ভাবে ঘুমিয়েছি চোখ বুঝে, কেউ জানে না স্বপ্নে খেলার সঙ্গী বেড়াই খুঁজে। আমার মতো ছোট্ট যারাই বলছি তাদের শোনো, এই কথাটাই বড়দেরকে বলবে না কখনো, গল্প খেলার সময় বলতে স্বপ্নটুকুই হাতে। আমরা এবার বসবো স্কুলের ভর্তি পরীক্ষাতে।
2: আমায় নিয়ে স্বপ্ন অনেক বাবার এবং মার, তাই তো আমি একটি বারও হই না ঘরের পার।
5: স্কুলের সময় টুকু ছাড়া বন্ধু আমার বই, কারোর সাথে বলবো কথা সময় তো কই।
0: মায়ের ইচ্ছা আই স্পেশালিস্ট, বাবার ইঞ্জিনিয়ার, ওরা কেবল বলেন আমায় চেষ্টা করো ডিয়ার।

0: তাই তো করি, কিন্তু রাতে হয় না আমার ঘুম, আমায় কেবল হাতছানি দেয় রাত্রির নিঝুম।
1: ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়।
2: সাধারণ চিত্রকলায়, মিয়ামির পদ্মবালায়
1: ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়,
2: কোচিং এর বিদ্যালয়ে শাসনের জন্য ভয়ে
1: ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়,
2: গানিয়ার তবলা তালে ক্রিকেট ও দাবার জালে
1: ছোটদের ফার্স্ট হতে হয়, ছোটদের ফার্স্ট হতে হয়, বড়দের মান বাঁচাতে দিন রাত এই খাঁচাতে
2: ছোটদের ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়, ফার্স্ট হতে হয়, আমাদের ফার্স্ট হতে হয়।
1: রবিবারের দুপুরটাকে ভাল লাগে না মোটে, জল টলমল মন দিঘিতে স্বপ্ন কুসুম ফোটে, জানলা দিয়ে হাতছানি দেয় দূরের নীলাকাশ, টিভির পর্দা জুড়ে দেখি ভূগোল স্যারের ক্লাস, ঠাঠা দুপুর, জোড়া শালিক, আধ ঘুমনো ভুলো, গন্ধ ছড়ায় কুলের আচার এবং সজনে ফুলো, হাওয়ার দোলা মায়ের শাড়ি, আইভি লতার নাচ, ভাল লাগে না কেবল ডাকে স্কুলের আমের গাছ। রবিবারের সকাল ছিল, দুপুর এলেই বুঝি দুপুরে ভাত খাওয়ার পরে সকালটাকেই খুঁজি, কার্টুন বইয়ে অরণ্য দেব পাতা খোলাই থাকে, হয় না পড়া কারণ স্কুলের বোর্ডটা আমায় ডাকে।
3: যতই অঙ্ক নিয়ে বসি মাথাটা যে করে টিন টিন, দুই থেকে এক বাদ দিলে কেবল যে থেকে যায় তিন, এই নিয়ে দাদা কত বকে, হা দাঁড়া যোগ কি বিয়োগ, আমি যত মন দিয়ে কষি মিলবে না অঙ্কের রোগ।
0: দুয়ে দুয়ে যোগ দিলে শুধু যোগফল হয়ে যায় জিরো, মা বলেন হাত দেখা তুম, থাকতেন যদি সেই কিরো,
3: একে একে গুণ করে দিলে কি করে যে হয়ে যায় দুই, দিদিটাও হেসে হেসে বলে কিচ্ছুটি শিখলি না তুই,
4: চারে চারে ভাগ করে ফেলে ভাগ ফল হয়ে যায় চার, চাটি মেরে দাদা বলে তোর পাশ করা হবে না কো আর।
5: রোজ রোজ হাত জোর করে অঙ্কের দেবতাকে ডাকি, আমাকে বানিয়ে দাও খাঁচা, অঙ্কটা হোক পোষা পাখি।
6: ফের যদি তোকে বায়না ধরতে শুনি, আমি একখানা কথা বলা পাখি নেব, মা কালী বলছি, মুখে কিছু বলবো না, এক চড়ে তোর মুন্ডু ঘুরিয়ে দেব।
1: এ বয়সে কেউ কথা বলা পাখি নেয়? এ বয়সে লোকে বিএমএ পাশ করে, আর তুই কিনা টুয়ে পড়ছিস ভোলা, ইহকাল তোর একদম ঝরঝরে।
6: এ বয়সে লোকে মাদাগাস্কারে যায়, এ বয়সে লোকে চড়ে না নাগরদোলা, পাঁই পাঁই করে মেলায় ঘুরলে তোর কশ্মীর কালেও কিচ্ছু হবে না ভোলা।
1: বয়স কি তোর কম হলো নাকি কিছু, বড়দের মুখে কথা বলবি না চোপ, তোর মতো আমি কবার মেলায় গিয়ে লুকিয়ে দেখেছি ম্যাজিক বায়োস্কোপ।
6: এ বয়সে কেউ এভাবে মেলায় যায়? আমি তো যাই না, বইয়ে মুখ গুঁজে থাকি, লেখাপড়া শিখে মঙ্গল গ্রহে যাব, আমি তোর মতো তর্কচঞ্চু নাকি?
1: আমি তো এখন তোর চেয়ে ঢের বড়, মাথা লেগে গেছে আকাশের মাঝখানে, সেভেনে পড়ছি, মেলায় যাইনি তবু, কেউ না জানুক আমি জানি মেলা জানে। সত্যি সত্যি বড় হয়ে গেছে দাদা, ধোঁয়াতে ধুলোয় ঢাকা পড়ে গেছে মেলা, আমি ভোলা আর ছোট নেই আর তত, ফিকে হয়ে গেছে সাতরঙা ছেলেবেলা। ইস, কি করে মিস করেছি অঙ্কটা আজ ক্লাসে, মিসের ভয়ে সবাই থাকে বুক ঢিপ ঢিপ ত্রাসে, আমার তখন ঠোঁট দুটো যে হাসে, আমার তখন চোখ চলে যায় জানলা দিয়ে দূরে, তিনটে চড়ুই এক্কাদোক্কা খেলছে উড়ে উড়ে, মনটা আমার ভুবন ডাঙা খোয়াই এলো ঘুরে, দুই দুগুণে চার এবং তিন দুগুণে ছয়, চার দুগুণে আট এবং পাঁচ দুগুণে নয়, এই অঙ্কটাই কেন যে ভুল হয়, খাতার মধ্যে লাল কলমে মিস লিখে দেয় কি যে, সেসব দেখে মায়ের চোখের পাতা উঠল ভিজে, কিরে ভুবন এই অঙ্কটাও পারলি না তুই নিজে। হোমটাস্কের খাতায় কেটে অনেক কাটাকুটি রাত বারোটায়

0: হলো আমার ছুটি, হলো না আজ বাবার সঙ্গে খুনসুটি টুনসুটি। এখন রাত্রি, গভীর রাত্রি, জানলা দুটো খোলা, ঝাউ গাছটা দুলছে হাওয়ায়, লাগছে হাওয়ার তোলা, যেন হাওয়ার নৌকো যাচ্ছে ঢেউ তুলে পাল তোলা। এমন সময় ডাকলো আমায় নীলপরি লালপরি,
1: এই যে শ্রেয়া, এসো না গান করি।

0: গান শেখা সোজা নয়, চাই জোর চর্চা, তারপর বহুবিধ জিনিসের খরচা।
1: খাবি দিনে 5 কুড়ি কোকিলের ডিম্ব, 1 কেজি খাঁটি মধু, 13টি ডালিম্ব।
2: দেখবি নিজেরই স্বর কিরকম মিষ্টি, শ্রোতা সব গিলে খাবে রসখান দৃষ্টি।
3: মালিশ করে মিড়ো চিটে ঘুরে কণ্ঠ, রাঁধবি যত্নে তাল কেটে সুরঘণ্ট।
4: সুরকে বাগাতে শেখ যুজস্র কসরত, তাই টন বৈঠকে ভালো কর্তব্য।
5: গণিতে দখল চাই স্বরলিপি পড়তে, জমাবি পাখির স্বর ঘরানাকে গড়তে। হতে পারি গুরু তোর দক্ষিণা যদি দিস, পরাব মাথায় সেরা গায়কের উষ্ণীষ।
6: একটি মেয়ের গানের গলায় আর এক মেয়ে কাঁদে, তার কান্নার সুরে সুরে 3 নম্বর রাঁধে। সেই রান্নার গন্ধ শুকে চতুর্থটি হাঁচে, হাঁচের শব্দে চমকে গিয়ে ভয় পঞ্চম নাচে। যেমনি নাচের বোল উঠেছে বাজনদারের হাতে, বাইরে লোকে ভিড় করেছে বারান্দা আর ছাতে।
5: ওই দেখ আসছেন রুরু, এইবার নাচ হোক শুরু। আসছেন বিবি, তোরা সব গান জুড়ে দিবি।
7: হামটি ডামটি স্যার চলে বল, লে আও ঢাল আর নাও তরোয়াল। হামটি ডামটি হ্যারি গ্রেট পল, পুরে ছেড়ে মোরে ছেড়ে চল চল চল।
8: হাতি মাটিম টিম ওরা মাঠে পাড়ে ডিম,
5: কান হলো ঝালা পালা শেষ কর এই পালা। ভঙ্গ হোক সভা, বাহবা বাহবা বাহবা।
6: আছে চীনে ওস্তাদ চীন দেশে ঘর, লম্বা টিকিটি দোলে পিঠের উপর, সরু সরু গোঁফ তার ঝোলে শততই, গলা ছেড়ে ওস্তাদি দেখায় কতই। তারের বাজনা হাতে বাজে টুং টাং, গান গায় চিং চুং ফিং ফাং ফাং। নাকি নাকি সুর তার ভাষা অপরূপ, ওই ওই গান শোনো ছুপ ছুপ ছুপ। বুঝি না কিছুই মোরা তার গান সুর, তবুও রয়েছে তাতে দরদ প্রচুর। ওই যে বাজনা বাজে টুং টিং টিং, সাথে সাথে গান গায় হিং চিং ফিং। যন্ত্রের তারে তার খাসা খোলে হাত, দেখে মনে হয় যেন ভারী কালোয়া। গান বটে গিয়েছিল চেঙ্গিস খান, তবলাতে গেছিলেন আলাউদ্দিন, বেহালা বাজিয়েছিল হিউয়েন সাং, সুলতানা রিজিয়ার ঝরেছিল ঘাম, সাথে নিয়ে 1700 করতাল খোল,
7: জলসাতে ছিল আর মজার জিনিস।
6: সবকিছু লিখে গেছে মেগাস্থেনিস।

0: শোনে সে ঝংকার, বাঘ ছিল বসে উৎপেতে, সেও ভুলে যায় তার শিকার।
1: খ্যাপা বুনো হাতি থমকে চায়, ভাবে মনে কেন হিংসা নেই, জাদুকর একই সুরে বাজায়, পশুর দু চোখে পলক নেই। হাতি ভাবে এর নাম কি সুর, শুনে পুলকিত চতুর্দিক, ফনা নিচু করে সর্প ক্রূর, কুহু ভুলে যায় বনের পিক।
2: রানানা ঝানানা বিন বাজে, রিনিকি ঝিনিকি রিনি রিনি, লতায় পাতায় বনু মাঝে বাজে কঙ্কন কিঙ্কিনি, লতায় পাতায় বনু মাঝে বাজে কঙ্কন কিঙ্কিনি।
0: সুঁদর বনের গানের আসর বসল সেদিন জঙ্গলে, যোগ দিল তাই বনের যত গায়ক পশুর দঙ্গলে। শেয়াল এসে ধরল খেয়াল, হুক্কা হুয়া ডাকছাড়ি, নেউলগুলো ধরল বাউল, লেজ তুলে আর নাক নাড়ি। বাঘের স্ত্রী সে বাঘের স্মৃতে জোর দেখালো ওস্তাদি, হাম্বা রবে হাম্বির গায়ে বনের গরু মোষ আদি। ভাল্লুকেরা তাল ঠুকে জোর কায়দা দেখায় মাল কোষে, বাঁদরগুলো আধোরাতে সব দাদরাতে দেয় তাল কোষে। কালো হাতি কালোয়াতি সোনায় শেথা সুর নেড়ে, জাম্বু বানে খাম্বাজ গায়ে আড়ম্বরে সুর ছেড়ে। গন্ডারেরা শিং নাড়াতে কানাড়া গায় দরবারি, আশেপাশের বাসিন্দারা ছেড়ে পালায় ঘর বাড়ি।
1: পেলারাম গান গায় কাছে কেউ ভেড়ে না, গায় পেলা গলা ছেড়ে পেলারাম গান গায় কাছে কেউ ভেড়ে না, পেলারাম গান গায় কেনা করে সঙ্গত, কেউ যত গলা ছাড়ে সমলয় বল তালে চলে জোর কসরত।
0: এ চাই ও হার মানে ও চাই, এ হেরে যায় দুজনার জেদ ক্রমে পলে পলে বেড়ে যায়, হেনুমতে শেষাশেষি বেড়ে ওঠে রেশারেশি। সঙ্গীত থেমে যায় শুরু হয় যুদ্ধ, হুল্লোড় তোলপাড় সারা পাড়া শুদ্ধ। পেলাকে ধরিয়া কেনা মারে তিন গাঁটটা, পেলাও কেনার পিঠে চাঁটি মারে আটটা, বায়া ডাঁয়া তানপুরো তছনছ গুঁড়ো গুঁড়ো, চেয়ারের পায়া ভাঙে ভেঙে যায় খাটটা, পুলিশ আসিয়া পড়ে ইয়া গালপাট্টা।
1: দাদা গো দাদা, সত্যি তোমার সুরগুলো খুব খেলে, এমনি মিঠে ঠিক যেন কেউ গুড় দিয়েছে ঢেলে। দাদা গো দাদা, এমন খাসা কণ্ঠ কোথায় পেলে, এই খেলে যা গান শোনাতে আমার কাছে এলে। দাদা গো দাদা, পায়ে পড়ি তোর ভয় পেয়ে যায় ছেলে, গাইবে যদি ওইখানে গা ওই দিকে মুখ মেলে।
0: গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা, আওয়াজ খানা দিচ্ছে হানা দিল্লি থেকে বর্মা। গাইছে ছেড়ে প্রাণের মায়া, গাইছে তেড়ে প্রাণপণ, ছুটছে লোকে চারদিকেতে ঘুরছে মাথা ভন ভন, মরছে কত জখম হয়ে করছে কত ছটফট, বলছে হেঁকে প্রাণটা গেল গানটা থামাও ছটপট। বাঁধন ছেঁড়া মহিষ ঘোড়া পথের ধারে চিৎপাত, ভীষ্মলোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃক্পাত। চারপা তুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায়, লাঙল খাড়া পাগল পাড়া বলছে রেগে দুর্জায়,

0: থাকলে গুঁত পশ্চাৎ আর কোথা যায়, একটি কথাই গানের মাথায় ডান্ডা, বাপরে বলে ভীষ্মলোচন একেবারে ঠান্ডা।
1: ছড়ায় ছড়ায় গানে গানে শুনলেন আজকের অনুষ্ঠান হিপ হিপ হুররে। পরিচালনা, পরিকল্পনা এবং প্রয়োগ প্রতীতি বন্দ্যোপাধ্যায় এবং মলয় পোদ্দার।